0: মাথা গুঞ্জিবাকু কেউ স্থানও পাইবে নাহি। মোর দিক বিজয়ের পথরে তুমি দুই দানব বীর শুম্ভ নিশুম্ভ সহিত মোর এই যে মিত্রতা হেলা এথিরে দেবগণ মধ্য প্রমাদ গণিবে। সেমানঙ্কু সেমানঙ্কু তুমি কোন ভয় করুছ?
1: ভয়?

0: এসবতো ইন্দ্র সম্পত্তি,
1: ইন্দ্রপুরী তো একটু বেশি দূর নুহে।
2: বেশ, আমি এই মুহূর্তে স্বর্গপুর আক্রমণ করিব।
0: সঙ্গে সঙ্গে আক্রমণ?
2: আপন তাহলে কোন কহুছেন?
1: মোর এখানে কি স্বার্থ অছি, মু বা কোন করিবি?
0: তবে

0: কথা মানি আমি ইন্দ্রকু দিটাও লিখব সত, কিন্তু ইন্দ্র যদি অস্বীকার করে
1: এ মুনিটাকু এ অরুয়া ভিতরকু টাণুছ কাহিকি বাবা, গলি আইলি যা সত কথা তা কহিলি তিনি।

0: কহিল, মন্ত্রী অন্ধক, মোর নাম অঙ্কিত পত্র নেই, শুম্ভ নিশুম্ভর যে দূত যাইছিলা তাকে ইন্দ্র হত্যা করছে।
1: হ্যাঁ মহারাজ, মোর দিব্য চক্ষু বলে মু জানিপারছি, ইন্দ্র আদেশরে অঙ্গারপন্ন গ্রাম দূতকে হত্যা করেছি।
0: ঠিক আছে, আদেশ দত্তরা শুম্ভ নিশুম্ভকে সম্বাদ দিও, সেমানে এই মুহূর্তে দলবল সহ স্বর্গপুর আক্রমণ করি ইন্দ্রপদ লোভ করন্তু, রম্ভা উর্বশী মেনকা আদি অপ্সরাঙ্কু বিকৃত বিকরাঙ্গ করি দিয়ন্তু, আর নন্দ নকাননর মূলোৎপাটন করি নরকাকুণ্ডরে নিক্ষেপ করন্তু। যাও।

0: দেখো দেখো নিশুম্ভ যুদ্ধরে পরাজিত হই দেড় বরষ হিন্দ কিপরি পরাণ করুছি।
1: এই এনে দেখো কুবের তার সমস্ত ধন সম্পত্তি ছাড়ি প্রাণ বিকলে পড়াই যাচ্ছে।
0: সত্য করে পাদ সদিও কুবের ধন সম্পত্তি আনি আম পাদ তলে ফুল করন্তু।
2: দৈত্যরাজ জয় হেউ।
0: এই সম্বাদ দূত
2: দানব কৃষ্ণ মহিষাসুর স্বর্গপুরকু বিজয় করছন্তি।
0: আমি তো তাঙ্কুই অপেক্ষা করেছিল। এই তো আসিগলে
1: ধন্য ধন্য দৈত্য বীর শুম্ভ নিশুম্ভ তুমি দুহে দৈত্য কুলর মুখ উজ্জ্বল করেছ।
0: কেবল আপনার উপর আমস্মরণ করি আমি ইন্দ্রকু যুদ্ধে পরাস্ত করিছু। আপনি ইন্দ্র সিংহাসনের অধিকারী।
1: এই সিংহাসনের উপবেশন করন্তু দৈত্য রাজ মাথা বাড়ি অস্ত্র নিধি অস্ত্র অলঙ্কার পিন্ধাই আপনাকে অভিষেক পূজা করিব। মোর অভিষেক হব সত কিন্তু আজি ঠারু এই স্বর্গধামর পালক হব তুমি। আজি ঠারু দেবগণ হেবে আমর দাসানু দাস। হাত গোড়ে বেড়ি পকাই সেমানকে রখিব আসনরে বসিবে নাহি শয্যারে শয়ন করিবে নাহি। হীন ঘৃণ্য নীচ চণ্ডাল

0: কম, ইয়ে করোনা আকাশে আইনি, ইয়ে কি ভয়ঙ্কর মূর্তি আমি দেখুছু।
1: যোজন যোজন ব্যাপী এই করাল মূর্তি বিশ্ব ব্রহ্মাণ্ড কু গ্রাস করিব নাহি তো?
2: ভয় নাহি দেবগণ, দেখ মোর সে করাল মূর্তি আউ নাহি। মু বর্তমান মোহিনী রূপ ধারণ করি মহিষাসুর রাজ্যর রত্নগিরি কু যাত্রা করুছি। এই শূন্য মার্গরে থাই তুমি মানে সবু দেখি পারিব।

0: মোর সবু ধ্যান ও ধারণা রত্নগির সেই ভুবন মোহিনী নারী নিকটে। আসো আসো দূত।
1: রত্নগিরির সুন্দরী যুবতীকে বলাৎকারে ধরে নিয়ে যাওয়া মহিষাসুর পত্র লিখিছন্তি।
2: আমি রত্নগিরি যিবা তো
1: যিবা নিশ্চয়। মাত্র ছাড় গোটে নারী পাই দানবরাজ এই অনর্থ সৃষ্টি করিবা উচিত হেলা নাই। আচ্ছা

0: মোহিনী মায়ার অন্ধ হই আমি এককর অন্য শিরে নেই রাখিলু। ব্রহ্মাঙ্ক বাণী সত্য হেলা, প্রলয় অগ্নিরে আমি জড়ি ভস্ম হয়ে যাউছু।
1: না না না না, মুঁ কাহারি কথা শুনিবি না।
2: টিকে ধীর চিত্তরে বিচার করন্তু দত্তরাজ, সে নারী দৈবী শক্তি সম্পন্ন হই নথিলে শুম্ভ নিশুম্ভ পরি স্বর্গ বিজয়ী দত্তঙ্কু বধ করিথান্তা।
1: প্রাপ বন্ধ করি তুমি মোর চামর বিড়ালাক্ষ রক্তবীর্য বীরঘণ্ট কালদণ্ড আ ধূম্র লোচন প্রভৃতি অষ্টবিংশ সেনাপতিঙ্কু আদেশ দিও, সেমানে রত্নগিরিকু যুদ্ধ যাত্রা করি সে মায়াবিনী নারীকু হত্যা করন্তু। যাও।

0: সভেদ কল দেবী, তোমার অঙ্গ দর্শনের মু শক্তি নাই থিবা পড়ে, তোমে পথে আঘাত কল, এই কোন তেবে, এই কোন তেবে মো পাপর পরিণাম, এই তেবে ব্রহ্মাবরণ শেষ ফল, ত্রিপুর বিজয়ী মহিষাসুর মৃত্যুর কারণ হেলা, জনে বিবসনা নারী।
1: জয় মা সিংহ বাহিনী মহিষ মর্দিনী দেবী দুর্গান কর, জয় মা সিংহ বাহিনী মহিষ মর্দিনী দেবী দুর্গান কর।

প্রচার কল সৌরভাষার কার্যক্রম তার্ভা কার্যক্রমটি উপস্থাপন কলে কদম সিং সবর এবং পূর্ণ সবর আকাশবাণী জয়পুর কেন্দ্র আপনার কার্যক্রম শুণুটি বর্তমান শুণবা কতোটি ভক্তি গীত প্রথমে কণ্ঠশিল্পী রাধাকৃষ্ণ ভঞ্জ গীত রচনা করেছেন বৃন্দাবন জেনা।

0: হ্যালো শ্রদ্ধা লাগবা গীত,
1: জোয়ার লাগো আপা,
0: জোয়ার জোয়ার, কে কইলাসনি, কোন তীর্ণ কইলাসনি?
1: মই পঙ্কজ মিশ্র কইল নাই আপা, জয়পুর নাই।
0: আলে পঙ্কজ বাবু কেন নিকো আছাস কি?
1: বর্তমান তো অফিস লগে আছে।
0: আলে আলে আজি তো শ্রদ্ধা লাগবা গীত আছে, এলে কাই গীত শুনবা মন কলা আছাস?
1: জয়পুরে আর ইচ্ছা বলা কাই হর বড় কলা এক এক বড় কলা দিতা।
0: আলে তেবে তাকে তো জাগলিছি এবে যাক না খেটে। আলে আলে তোমার গীত কে শুনাই দিলি নি, তবে শুনি দিয়াস।
1: আলে আপা জোয়ার লাগো।

অজানির গঙ্গা তরক যাই ভজন সাধন সমাহিত পূর্বক দেহত্যাগ করে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়েছি। এণে যমদূতগণ ভীত এবং বিস্মিত হয়ে যমরাজঙ্ক পাখকু যাই আদ্যপ্রান্ত সবু ঘটনা বর্ণনা করেছেন আউ পচারিছন্তি ত্রিভুবনরে কেতেজন শাসনকর্তা অছন্তি। বিষ্ণুদূত মানে তাঙ্কু অবজ্ঞা কলে কাহিঁকি? যমরাজ সেমানঙ্ক সংশয় মোচনার্থে বিষ্ণুঙ্ক মহিমা এবং বৈষ্ণব ধর্মর উৎকর্ষ প্রতিপাদন।

শ্রোতা বন্ধু, বন্যা পরবর্তী সফেই এক গুরুত্বপূর্ণ কার্য। বন্যা জল অপসারিত হওয়া পরে বিভিন্ন প্রকার সংক্রামক রোগ যেপরিকি হইজা, ঝাড়াবান্তি, ডেঙ্গু ব্যাপিবার আশঙ্কা বৃদ্ধি পাইথায়। এথিপাই ক্লোরিন ও ব্লিচিং পাউডার ব্যবহার করা যায়। ঘরর চটাণ, কান্থ ও

0: আসবাবপত্র সাবুন পা ও ব্লিচিং পাউডার কিংবা ফিনাইল সাহায্যে ভালোভাবে বিশোধন করা যায়। ঘর চারিপাখে জমি রয়েছে পঙ্ক কাদুয় ও নষ্ট হয়ে যাই খাদ্য পদার্থক তুরন্ত সফা করে নিরাপদ স্থানরে পোতি দেওয়া উচিত। ঘর পাখে কোণী স্থানরে পা জমিবা দিও না, কারণ এদারা মশা বংশ বৃদ্ধি করে থাকে। জমা পাড়ে কিরাসিন কিংবা ব্লিচিং পাউডার পকাত, মনে রাখবে সদাবেলে পা ফুটাই পিঁতু। বন্যা পরে নলকূপ কিংবা কূপ পা দূষিত হয়ে থাকে, তেমন পা অতি কমরে 10-15 মিনিট যায় ফুটাই থা করে পিঁতু। সবুঠু বড় কথা হচ্ছে পা বিশোধন পাই সরকারি স্বাস্থ্যকেন্দ্র মিলুথিবা হালোজিন বটিকা ব্যবহার করন্তু। কূপ ও নলকূপগুলিকরে ব্লিচিং পাউডার পকাই বিশোধন করিবা পরে হি সেথিরু পানি ব্যবহার করন্তু। এই সময়রে ব্যক্তিগত স্বচ্ছতা ও খাদ্য নিরাপত্তা প্রতি গুরুত্ব দিয়ন্তু। খাইবা পূর্বরু এবং শৌচালয় ব্যবহার পরে সাবুনরে ভালোভাবে হাত ধুয়ন্তু। বন্যা পানি সংস্পর্শে আসিথিবা কিংবা নষ্ট হইথিবা খাদ্য আদৌ খাঁন্তু নাহি, সবুবেলে তাজা ও গরম খাদ্য গ্রহণ করন্তু। এই অবসরে আজ রয়েছে আলোচনা বন্যা পরবর্তী পরিমল ব্যবস্থা। এ সম্পর্কে আলোচনা করছেন ডক্টর প্রফুল্ল কুমার সাহু।
1: ওড়িশার বন্যা এক নিয়মিত প্রাকৃতিক বিপর্যয়। এখানে প্রতিবর্ষ বর্ষা ঋতুরে মহানদী, ব্রাহ্মণী, পৈতৃণী ও সুবর্ণরেখা আদি বড় বড় নদীরে জলপত্তন বৃদ্ধি পাই বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়ে এবং এথিরে প্রভাবিত হুয়ন্তি লক্ষ লক্ষ লোক। মাত্র আগে বন্যা যোগ যেমিতি বিপুল ধনজীবন নষ্ট হেউতলা সে স্থিতি এবে আউ নাহি কহিলে চলে। আগে বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিলা সম্পূর্ণ পারম্পরিক ও বিলম্বিত। বন্যা নিয়ন্ত্রণ পাই আধুনিক ব্যবস্থা নথিলা কি জন সুরক্ষা দিগরে সাধন ও কৌশলর অভাব যোগু ত্বরিত পদক্ষেপ নেই পারুনথিলে সরকার। যোগাযোগ ও যাতায়াতের সুবিধা নথিলা, যা ফলরে বিপন্নক পাখরে ঠিক সময়রে সহায়তা পৌঁছি পারুনথিলা কি সহজ হেউনথিলা স্থানান্তরণ ও উদ্ধার কার্য। মাত্র এবে জ্ঞানকৌশলর বিকাশ সাঙ্গকু বন্যা নিয়ন্ত্রণ ক্ষেত্রে সরকার হাসল করে সারিথিবা দীর্ঘ অভিজ্ঞতাকু নেই বদলিছি বন্যা নিয়ন্ত্রণ পদ্ধতি। উপগ্রহ মাধ্যমরে পানিপাগর পূর্বানুমান, ড্রোন দ্বারা উদ্ধার কার্য, মোবাইল আপ দ্বারা সতর্ক সূচনা প্রদান যোগু সহজ হয়ে পারিছি বন্যা নিয়ন্ত্রণ। সরকারঙ্ক তৎপরতা যোগু কার্য করুছি 24 ঘন্টিয়া বন্যা নিয়ন্ত্রণ কক্ষ। বন্যা পানি কমিলা পরে বি দ্রুত গতিরে চালুছি জলবন্ধ সংরচনা, সুরক্ষা ও পুনরুদ্ধার কার্য, যার সবুঠারু গুরুত্বপূর্ণ অঙ্গ হেউছি পরিমল ব্যবস্থা। সাধারণত বন্যা ছাড়িবা পরে জলমগ্ন নলকূপগুলিকু পম্পিং করি এবং বিশোধন পকাই সফা করা যায়। এসহিত পানীয় জলর অন্যান্য উৎসগুলিকরে হালোজেন ও ক্লোরিন বটিকা কিংবা ব্লিচিং পাউডার ব্যবহার করা যায়। গাঁ এবং রিলিফ ক্যাম্প চারিপাখে ব্লিচিং পাউডার জীবাণু নাশক সিঞ্চন করা যিবা, সহিত মৃত পশুপক্ষীকু মাটিরে পোতি পরিবেশ নির্মল করা যায়। বন্যা পরবর্তী সময়রে ঘর জায়গা ও জনবসতি অঞ্চলরে বিষাক্ত সাপমানঙ্কর প্রাদুর্ভাব বড়ি থাকে। সাপ গাত ও তার রহণি স্থলরে পানি পশিযিবা কারণরু সাপগুড়িক নিজকু বঞ্চাইবা পাইঁ গছ, শুখিলা স্থান কিংবা ঘর ভিতরকু চালি আসন্তি। তেণু বন্যা ছাড়িবা মাত্রে ঘর চারিপাখরে থিবা অইলা আবর্জনা ও অনাবনা ঘাস সফা করিদেবা আবশ্যক। এই সময়রে পানিকু ফুটেই কিংবা ক্লোরিন বটিকা পকাই পিবা উচিত। এসহিত খোলা স্থানরে মল ত্যাগ করিবা আদৌ উচিত নুহে। ইয়াকু দৃষ্টিরে রাখি জনসচেতনতা সৃষ্টি পাই সরকার প্রয়াস জারি রাখিছেন্তি এবং বিশেষ করে নিরাপদ পানীয় জল উপলব্ধতা সুনিশ্চিত করিবা দিগরে নিয়া যাইছি ত্বরিত পদক্ষেপ। তথ্য অনুসারে সম্পৃক্ত জেলাগুড়িকরে থিবা মোট 13,662 নলকূপ মধ্যরু বন্যা যোগু 6,491 প্রভাবিত হয়েছি এবং এবে সুদ্ধা সেথুরু অর্ধাধিক বিশোধিত হয়ে সারিছি। মোট 642 পাইপ জল যোগান মধ্যরু প্রভাবিত হয়েছিবা 357 প্রকল্পর পুনরুদ্ধার ও বিশোধন কার্য প্রায়ত সম্পন্ন হয়ে সারিছি। পুনরুদ্ধার অবধিরে পানীয় জল যোগান নিরন্তর বজায় রাখিবা পাইঁ ট্যাঙ্কর, সিনথেটিক ট্যাঙ্ক, মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট ইউনিটি এবং পানীয় জল বোতল ও পাউচ মাধ্যমে বিকল্প ব্যবস্থা করা যাইছে।

0: আজি গোটে থরে একা দুই জন পলে আইলে বড়িয়া হলা
1: হই হই ভালো হলা না মুই তোমাকে জগবি না তুমি মতে জগব গোটে থরে আমার বৈঠক ঘরক আরম্ভ করবা নাই কি
0: আউরি নলে চালো আউ লেট করবা নাই বৈঠক ঘরটা খুলিবা আমার ভাই ভনী মানকু সবকু স্বাগত জনে দেবা
1: হই হই আমার কার্যক্রম শুনুথবা সবু এসএজি মা ভনী মানে আউ সবু চাষী ভাই ভনী মানকু আমার তরফরু
2: জোহার
0: হেলে ভৌণী কিমতি গুলগুলি হোচি নেকি ভৌণী ই বর্ষা দিনরে এটা কি গুলগুলি
1: হই কিস করবা আমার আড়ে দুই দিন বর্ষা হলা সেটা আমি সার ইমতি বর্ষা হলা যে আমার চাষবাস কা বন্ধ হয়ে গলা আর এবে খরা হোচি কিস করব মুন্ড কাম দৌনে জানছ কি নাই
0: আউরি নলে এই বর্ষা যদি সম্মান রে ন হলা এই চাষী ভাই ভৌণী মানে তো আমার হইরাণ একা হয়ে যাবে বর্ষা পানি হেলে সিনা এই ধান চাষ কি ফল চাষরে ভালো অমল টিকে হব
1: হই সৎ কথা কইল কইলে কি ন কইলে ই সব তো আমে কা করবা কাম যাক না আমে যেতিকি প্রকৃতির যেতিকি সব নষ্ট করুচু সি আমকু কা রিটার্ন রে দউচি কিস বলছ
0: সেটা পাই কা আমার জলবায়ু কিন্তি অছি কোন অছি সি সব ভাবি বিচারি কা এবে চাষ করবার অছি আগর পরা ই মাসরে আমি ই চাষ কা করতলু ইটা কা করবু বলে হব নাই কিস বলছ আউরি নলে দেখি কি না কা কু চাষ করিবার অছি সেটা করিবার অছি হেলা নিজে নিজে চেঞ্জ করি করি কলে যাইকি ই পানি পাগকু দেখিকি ভালো অমল টিকে পাই হব আর দুই পয়সা ভালরে বিক্রি হব
1: হই যে নানি সে মুই বাটরে আসলা বেলে শুনুথিলি কিষান ক্রেডিট কার্ড বলি কি কি সেটা
0: ও এটা গোটে জানো কি কিষান ক্রেডিট কার্ড বলে আমার কেন্দ্র

চহরা নাই কর মাজুলা চুচে হেবি ও তো থালি ছয়েলিলো মনু নাই জি বলি এ ছয়েলি মনু।

বলো আমকে বলো বাসন মাজ চেন্তা কল ভাউজ তবে চন্দর মুহি আমি পোড়া মুহা নীল চেন্তা কল ভাউজ তবে চন্দর মুহি আমি পোড়া মুহা নীল।

0: দিন কেতে খোঁজিলি, দোসরা হাট দিন কেতে খোঁজিলি, খোঁজা ঘিনি রখিথিলি যে দোসরা বাসির রাতি। তোমে কার সঙ্গে ছিল মাতি, তোমে কার সঙ্গে ছিল মাতি যে
1: শুনিলে গীতটি আঞ্চলিক লোকগীত আকাশবাণী জয়পুর শুনন্তু।

পরবর্তী গীতটি পাইয়ে শিল্পী হলে অনুরাধা পড়বাল এবং কুমার সানু, গীতিকার সমীর, সঙ্গীত নির্দেশনা নদীম শ্রবণ।

এথর গীতটি পাই শিল্পী হলে অনুরাধা পড়বাল এবং উদিত নারায়ণ, গীতিকার সমীর, সঙ্গীত নির্দেশনা নদীম শ্রবণ।